0: নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এখন শুনুন আমাদের বিশেষ নিবেদন চির উন্নত শির। আজ নজরুল জন্ম জয়ন্তী,
1: ভোরের সূর্য মনে করিয়ে দিল আজ 11ই জ্যৈষ্ঠ। আজকের দিনে 1306 সালে নজরুল ইসলাম পৃথিবীর মাটি স্পর্শ করেছিলেন। তার কবিতাগুলি ছিল নবভারতের সঞ্জীবনী মন্ত্র, তার সঙ্গীত সর্বহারাদের কান্নার বাণী। নজরুলের সঙ্গীত এবং তার কবিতায় সেদিন নবযৌবন জল তরঙ্গের বিপুল আবেগে নেচে উঠেছিল হিমাচল চাপা সমস্ত প্রাচীর। শুনছেন নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এখন শুনুন একটি কথিকা কাজী নজরুল ইসলামের বিবিধতা। বলছেন চন্দন চন্দ।
1: কাজী নজরুল ইসলামের বিবিধতা। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটি বাঙালির স্মৃতিতে অমলিন, আজও কণ্ঠে কণ্ঠে ফেরে। বস্তুত বাঙালির মননে মনে রবীন্দ্র নজরুল শব্দবন্ধ, একত্রে অবিচ্ছেদ্য। এই দুটি শুধুই দুই মহান ব্যক্তির নাম নয়, বাঙালির মন ও মননের জগতের একচ্ছত্র অধিকারী বহুকাল ধরেই। তবে আজ আমাদের আলোচ্য কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক, নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ। মাত্র 23 বছরের সাহিত্য জীবনে তার নানাবিধ সৃষ্টির যে ভাণ্ডার তা অপরিসীম, বিশাল। তবে সাহিত্যের নানা শাখায় পদসঞ্চার করলেও কবি হিসেবেই তিনি অধিক সমাদৃত। নজরুলের কাব্যগ্রন্থের সংখ্যাও নেহাত কম নয়। তার এই কাব্যগ্রন্থগুলির মধ্যে নানা দিক উন্মোচিত হয়েছে, নানান চিন্তা বোধের উন্মেষ দেখা যায় তার কবিতায়, গানে। মানবতা, প্রেম ও সাম্যবাদ।

বাদ যেমন ব্যাপ্ত রয়েছে তার রচনায়, তেমনি তার রচনায় প্রতিফলিত হয়েছে তার দৃঢ় চেতা বিদ্রোহী সত্তা। এই বিদ্রোহী চেতনার জন্যই তিনি বিদ্রোহী কবিরূপেই অধিক পরিচিত এবং প্রচলিত। তার উল্লেখনীয় কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, নজরুলের প্রথম কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয় 1922 সালে। এই কাব্যগ্রন্থেই তার সুবিখ্যাত বিদ্রোহী কবিতাটি আছে, দোলন চাঁপা, প্রেম বিষয়ক ও রোমান্টিক ভাবের কবিতা সংকলন। এটি প্রকাশিত হয় 1923 সালে। বিশের মাসি, বিপ্লবী ও বিদ্রোহী চেতনার কাব্য সংকলন, যার প্রকাশ 1924 সালে, এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। ভাঙার গান, এটিও বিদ্রোহ এবং ধ্বংসের বহিঃপ্রকাশ, এটিও তদানীন্তর সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়। এটির প্রকাশ 1924 সালে। ছায়ানট, কাব্য ও গানের সংকলন, প্রকাশ 1925 সালে। সাম্যবাদী, সাম্য ও মানবতার জয়গান ধ্বনিত হয়েছে এই কাব্যে, রচনাকাল 1925 সাল। সর্বহারা, মেহনতি মানুষের সংগ্রামী জীবনের কথা, 1926 সালে প্রকাশিত। ফণী মনসা, নজরুলের বিদ্রোহ পাশাপাশি রোমান্টিক ভাবে প্রতিফলন রয়েছে এই কাব্যে, প্রকাশকাল 1927। চিত্তনামা, চিত্তরঞ্জন দাসকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থ, প্রকাশ 1925 সাল। সিন্ধু হিল্লোল, প্রকৃতি ও প্রেমের প্রকাশ এই কাব্যগ্রন্থে, 1927 সালে প্রকাশিত হয়েছিল। চক্রবাক, প্রেমই প্রধান উপজীব্য, প্রকাশ 1929 সালে। প্রলয় শিখা, বিপ্লবী কাব্য, 1930 সালে প্রকাশিত, ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। নতুন চাঁদ, মানবতাবাদ এবং রোমান্টিক কবিতাই এতে প্রাধান্য পেয়েছে, প্রকাশ 1939 সাল। মরু ভাস্কর, জীবনী ভিত্তিক, প্রকাশ 1951 সাল। এছাড়াও কয়েকটি উল্লেখনীয় কাব্যগ্রন্থ হল পূবের হাওয়া, এই কাব্যগ্রন্থে মোট 20টি কবিতা সংকলিত হয়েছে। সঞ্চিতা, সর্বাধিক পঠিত, মোট 78টি কবিতা ও 17টি গানের একটি জনপ্রিয় সংকলন, প্রকাশ 1928 সালে। জিঞ্জির, প্রথম প্রকাশ 1928 খ্রিস্টাব্দেই। সন্ধ্যা, 24টি কবিতা আর গান নিয়ে এই গ্রন্থটি প্রকাশ পায় 1929 সালে। নতুন চাঁদ, প্রথম প্রকাশ 1939 সালে। নির্ঝর, এই গ্রন্থে মোট কবিতা সংখ্যা 25টি। সঞ্চয়ন, এর প্রকাশ 1955 সালে। শেষ সওগাত, এটির প্রকাশ 1959 সালে। ঝড়, 24টি কবিতার সংকলন, এটি প্রকাশিত হয় 1961 সালে। কাজী নজরুলের মোট 3টি উপন্যাস প্রকাশিত হয়েছে, বাঁধনহারা, পত্রোপন্যাস বা চিঠি নির্ভর উপন্যাস, যা প্রকাশিত হয়েছিল 1927 সালে। মৃত্যুক্ষুধা, সামাজিক উপন্যাস, প্রকাশ 1930 সালে। কুহেলিকা, রাজনীতি এবং প্রেম এটির প্রধান উপজীব্য, এটির প্রকাশ 1931 সালে। নজরুল মোট 19টি ছোট গল্প লিখেছিলেন, এই গল্পগুলি সংকলিত হয়েছিল 3টি গল্প সংগ্রহে, ব্যথার দান ছোট গল্পের সংকলন, প্রকাশিত হয়েছিল 1922 সালে। রিক্তের বেদন ছোট গল্পের সংকলন, প্রকাশ 1925 সালে। শিউলিমালা গল্প সংকলন, প্রকাশ হয় 1931 সালে। নজরুলের লেখা মোট 6টি নাটক প্রকাশিত হয়েছে, ঝিলিমিলি একটি নাটক, প্রকাশ 1930 সালে। আলেয়া, গীতিনাট্য, 1931 সালে। পুতুলের বিয়ে, কিশোর নাটক, 1933 সালে। মধুমালা, গীতিনাট্য, 1960 সালে প্রকাশিত। ঝড়, কিশোর কাব্য নাটক, এটিরও প্রকাশ 1960 সালে। পিলে পটকা পুতুলের বিয়ে, কিশোর কাব্য নাটক, প্রকাশ 1964 সালে। নজরুল ইসলামের পারদর্শিতা প্রবন্ধ রচনাতেও ব্যাপকভাবে আলোচিত হয়। উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল যুগবাণী, 1926 সালে প্রকাশিত, ঝিঙে ফুল, 1926 সালে প্রকাশিত, দুর্দিনের যাত্রী, 1926 সালে প্রকাশিত হয়েছে, রুদ্রমঙ্গল, 1927 সালে এর প্রকাশ, ধূমকেতু, 1961 সালে এটি প্রকাশিত হয়েছে। নজরুলের রচনার তালিকা বা সূচি প্রসঙ্গে সবশেষে আসি তাঁর সৃষ্ট সঙ্গীত বিষয়ে। নজরুল
প্রায় 4,000-এর বেশি

রচনা ও সুর করেছিলেন যা নজরুল গীতি নামে পরিচিত। নজরুলের কবিতা বেশি জনপ্রিয় নাকি গান, এ নিয়ে বিতর্কের শেষ নেই। তার গানেরও বিভিন্ন ধারা, যেমন ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত, ভজন, কীর্তন এবং আগমনী গান। কয়েকটি গানের দু একটি পঙ্ক্তি আলোচনায় আসতেই পারে, যেমন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধা শ্যাম, ডুবে শ্যামা যমুনাতে খেলব খেলা শ্যামের সাথে, শ্যাম যবে মোর হানবে হেলা মা পুরাবেন মনস্কাম। এই গানে সাধক কবি একাধারে শাক্ত ও বৈষ্ণব, শ্যামা তার কাছে মাতৃরূপিণী আর শ্যাম তার কাছে যেন প্রেমময় লীলাসঙ্গী। কাব্যরস ও ভাব গভীরতায় সমৃদ্ধ নজরুলের শ্যামাসঙ্গীতের সংখ্যা কম নয়। আরও কিছু গান উদ্ধৃত করছি। বল রে জবা বল কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল, মধু যে পায় শ্যামা পদে কাজ কিরে তার বিষয় মদে, যুক্ত যেমন যোগমায়াতে ভাবনা কি তার রোগ ব্যাধিতে। আরেকটি গানে বলেছেন, আমার হৃদয়ে হবে রাঙা জবা দেহ বিল্ল দল, মুক্তি পাব ছুঁয়ে মুক্তকেশীর চরণতল। শুধুই সঙ্গীতের মাধুর্য নয়, তার সাথে ঈশ্বর চেতনার অমৃত রস মাধুরী মিলেমিশে এক অনন্য রূপ পেয়েছে তার এই সমস্ত গানে। আরো কয়েকটি গান, যেমন শ্মশানকালীর নাম শুনে রে ভয় কে পায়, মাঝে আমার সবের মাঝে শিব জাগায়। আরেকটি গান, তুই খড়গের ভয় দেখাস মিছে, ওমা মুক্তি আছে এরই পিছে, মাগো তোর হাসির মাসি শুনতে পাবো অসির আঘাত খেয়ে। আবার এর পাশাপাশি মায়ের শান্তরূপের স্নিগ্ধ বর্ণনা রয়েছে, দেখে যারে রুদ্রাণী মা হয়েছে আজ ভদ্রকালী, শান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব দুলালি, আজ অভয়ার ওষ্ঠে জাগে শুভ্র করুণ শান্ত হাসি, আনন্দে তাই সিঙ্গা ফেলে মহেন্দ্র ওই বাজায় বাঁশি। এমনই অসংখ্য গানে নজরুল ইসলাম শ্যামা মায়ের নামগান করেছেন। আমার কোনো গুণ নেই মা তোরই নামের নামতা গোনা ছাড়া, তুমি কোনো অঙ্ক শেখাও নি তো তোমার অঙ্ক বিনা তারা। মাতৃবন্দনার সুর শোনা যায় তার বহু গানে, জগজ্জননী মায়ের ঘরোয়া রূপ উদ্ভাসিত হয়েছে তার গানে, যেমন মা কে এলি তুই দনুজ দোলনী বেশে, কন্যারূপে মা বলে ডাক হেসে, তুই চিরকাল যে দুলালি মোর মাতৃস্নেহে বন্দিনী। আরো একটি আগমনী গান, চুরি করে এনো গিরি আমার উমার দুই কুমারে, দেখব তখন ভোলা মেয়ে কেমনে ভুলে থাকতে পারে। আরেকটি গান, ক্ষীর নবনী লোয়ে থালায় কেঁদে ডাকি আয় উমা আয়, যে কন্যারে চায় ত্রিভুবন তাকে ছেড়ে মা বাঁচে কি। মাতৃসঙ্গীত ছাড়াও অন্যান্য ভক্তিগীতিতেও ছিল নজরুলের অনায়াস বিচরণ, যেমন এসো শঙ্কর ক্রোধাগ্নি হে প্রলয়ঙ্কর, রুদ্র ভৈরব সৃষ্টি সংহার, ধ্বংস কর সেই অশিব যজ্ঞ অসুন্দর। আরেকটি গানে, সাজিয়াছ যোগী বল কারো লাগে তরুণ বিবাগী। আবার নিবিড় অনুরাগে তিনি গিয়েছেন, ওগো অন্তর্যামী ভক্তের শোনো নিবেদন, যেন থাকে নিশিদিন তোমার সেবায় মোর তনু প্রাণ মন। এমনই নানা গানে নজরুলের ভক্তিগীতি রচনার সুদক্ষ নিপুণতা দেখা যায়। হিন্দু ভক্তিগীতি রচনার পাশাপাশি কাজী নজরুলের ইসলামী ভক্তিগীতি রচনাও সর্বকালে সমাদৃত। অসংখ্য ইসলামী গান তিনি রচনা করেছেন, তার মধ্যে বেশ কিছু গান তো লোকের মুখে মুখে ফেরে, যেমন আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আরো একটি গান, কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীর দরওয়াজায়। এমনি বহু গান। ভক্তিগীতি ছাড়াও রয়েছে কাজী নজরুলের গীত, গজল, রাগ প্রধানের অফুরন্ত ভাণ্ডার। কাজী নজরুলের সৃষ্টির ভাণ্ডার অশেষ এবং অসীম, সীমিত পরিসরে তা সম্পূর্ণ ব্যক্ত করা সম্ভব নয়। কাজী নজরুলের সৃষ্টি বিশেষত কবিতার মধ্যে সাধারণ অন্তজ মানুষের অধিকার, সাম্যবাদ, প্রেম
এবং দেশপ্রেম ধ্বনিত হয় অহরহ।

0: তাই তিনি সাধারণ মানুষের মধ্যে এমন জনপ্রিয়, তিনি চির অবিস্মরণীয়। নজরুলের এই কথায়,
1: হে প্রিয় আমারে দেব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে, বিরহী বাঁশি ঝুরে আমারই সুরে, আমারই করুণ গাথা গাহিবে কে কোথা, সজল মেঘ ঘেরা নিশীথে, গোধূলি ধূসর ম্লান আকাশে হেরিবে আমার মূরতি ভাসে, তব পদদলিত ফুলের বাসে পুড়িবে মনে আমারে চকিতে।
2: এতক্ষণ শুনলেন কথিকা কাজী নজরুল ইসলামের বিবিধতা, বললেন চন্দন চন্দন। এখন শুনুন আবৃত্তি, পরিবেশন করছেন কাজী সব্যসাচী।
3: বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসনারশ্ছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর, বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিনদোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ছঞ্ছা, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র আমি শান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী।
2: আবৃত্তি পরিবেশন করছেন কাজী সব্যসাচী।
3: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক্তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
2: কাজী সব্যসাচীর কণ্ঠে শুনলেন আবৃত্তি। বিদ্রোহী কবি নজরুল যদিও তার নাম, তবু তার গান তার সুর আমাদের মনে করিয়ে দেয় আবেগপ্রবণ মর্মস্পর্শী এক নজরুলের কথা।

নজরুল একাধারে বিদ্রোহী এবং প্রেমিক, দেশপ্রেমিক এবং ভক্ত। তাই তার এক হাতে বজ্রবিষাণ, তো অন্য হাতে মোহনবাসী।

নজরুলগীতিতে আজকে শিল্পীরা ছিলেন ফিরোজা বেগম এবং অনুপ ঘোষাল। আজ নজরুলের জন্মবার্ষিকীতে কবিকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।

শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান চির উন্নত শির। তাহলে বন্ধু, সময় বলছে আজার নয়, এই সঙ্গেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় রীতা গুহবিশ্বাস। নমস্কার।